0: করবার নে পুনি ডেরি নেই হে না তার সনে পাইন রবি বেশি অসুবিধা নেই হে পাইন ছাড়িয়ালে আগনু আমার চাষ বি হিযাইথিবা না বুনা ধানকে আমি যেন্তা সেন্তা নেই বুনি করি ধাড়ি নে বুনলে আর ভল এন্তা করলে বিহননে সমান গড়িয়ানে পড়বে আর চেরে চুরুগুন মনে বি তাকে খাই করি নষ্ট নে করি পারন না ধাড়ি নে বুনলে একর পিছা কম বিহন দরকার হেসি তার সনে ঝাড়ঝুড়া নিজে লাবেলকে ওষু কষা দেলা বেলকে সহজ হেসি মূল সার দিকরি জমিকে সমান করলা উতারু গুজিয়া নগল নে গোটে লোক গার কাটি নেলা বেলকে আর গোটে লোক সেথি ধান বুনি বুনি যা এনতা করলে দুই দাড়ি ভিতরে নে ভিতেক লেখা দূর রয়েছে আর বিহনটা দুই আঙ্গুল লেখা গড়িয়ানে পড়ছে বিহন বুনলা উতারু মাটকে আর্থর এক সমান করদেমা এমতি করে যদি আমি ধানকে ধাড়ি বুনা করমা বেলে একর পিছা চালিশ নু পঞ্চাশ কেজি লেখা ধান বিহন আমাকে দরকার হবা আর গোটে কথা আমার চাষী ভাই মানে নেই পাশরিবে যে বিহন নেই বুনলা আগনু বিহন বিশোধন করমা এথিলাগি গোটে কেজি বিহন সনে তিন গ্রাম হিসাব নে সেরেসান মনুসান এমিসান ক্যাপ্টান কিনাইলে থিরাম গুণকে ভল করে গুলি দেমা বিহন বিশোধন লাগি আমি ড্রম কি মায়ের ঠাণি ব্যবহার করলে ভল তো চাষী ভাই মানে আমি এবে যেতকি কথা জানলু এ সবুকে ধ্যান দি করে যদি চাষ করমা বেলে আমার চাষ আগর ঠানু আর যহ ভল হবা
1: চাষের কথা শুনিলে ধান চাষের প্রাক প্রস্তুতি সম্পর্কে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য

24টি রাজ্যসভা আসন নিমন্তে নির্বাচন লাগি আজি বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। 24টি আসন মধ্যে আন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং কর্ণাটকর 4টি লেখায় আসন রয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশের 3টি লেখায়, ঝাড়খণ্ডর 2টি এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামর গোটিয়ে লেখায় আসন রয়েছে। পূর্বতন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবগৌড়া, কেন্দ্রমন্ত্রী তথা বিজেপি নেতা জর্জ কুরিয়ান এবং রবনীশ সিং, রাজ্যসভায় বিরোধী দল নেতা তথা কংগ্রেস অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে প্রমুখঙ্ চলিত মাসে রাজ্যসভা কার্যকাল শেষ হচ্ছে। এব্যতীত মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং ওড়িশার গোটিয়ে লেখায় রাজ্যসভা আসন লাগি হওয়া থাকা উপনির্বাচন নিমন্তে মধ্যে আজ নির্বাচন আয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার এবং তামিলনাড়ুর এআইএডিএমকে সাংসদ সি ভি সন্মুগম ও ওড়িশা সাংসদ দেবাশিষ সামন্তরায় সাংসদ পদরু ইস্তফা দেইথিবার সেই আসনগুড়িক নিমন্তে উপনির্বাচন অনুষ্ঠিত হব। আজিঠার চলিত মাস 8 তারিখ পর্যন্ত নামাঙ্কন পত্র দাখল লাগি সময় নির্ধারিত করা যাইথিবা বেলে আবশ্যক পড়লে চলিত মাস 18 তারিখে ভোট গ্রহণ ও সেই দিন গণনা কার্য অনুষ্ঠিত হব। সর্বোচ্চ ন্যায়ালয়ের 5 জন নূয়া বিচারপতি নিযুক্তি পরে প্রধান বিচারপতি মিশাই মোট বিচারপতি সংখ্যা 37 বৃদ্ধি পাইছে। কেন্দ্র আইন এবং ন্যায়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সামাজিক গণমাধ্যম পোস্টরে কহিছন্তি, প্রধান বিচারপতি সহ বিচার বিমর্শ পরে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টে 5 জন নূয়া বিচারপতি নিযুক্তি দিয়েছেন। আইন মন্ত্রণালয় পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পঞ্জাব এবং হরিয়ানা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি জষ্টিস সিল নাগু, বম্বে হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস সঞ্জীব সচদেবা এবং জম্মু কাশ্মীর ও লদাখ হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস অরুণ পালিঙ্কু সুপ্রিমকোর্টর বিচারপতি ভাবে নিযুক্তি দিয়া যাইছি। বরিষ্ঠ আইনজীবী ভেঙ্কিটা সুব্রমণি মোহনাঙ্কু মধ্যে সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি ভাবে নিযুক্তি মিলিছি। গত মাসে কেন্দ্র সরকার সুপ্রিমকোর্টর বিচারপতি সংখ্যা বৃদ্ধি লাগি অধ্যাদেশ জারি করেছিল। দেশর হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্প দ্বারা ব্যবহার করা যাউথিবা 19 কিলোগ্রাম বিশিষ্ট ব্যবসায়িক এলপিজি সিলিন্ডর মূল্যের 42 টাকার 53.50 টাকা পর্যন্ত বৃদ্ধি করা যাইছি। তবে ঘরোই উপভোক্তাঙ্ক লাগি উদ্দিষ্ট এলপিজি সিলিন্ডর দররে কোনসি পরিবর্তন ঘটি নাহি। দিল্লিরে এলপিজি সিলিন্ডর দাম বৃদ্ধি পরে এহা 3,113.50 টাকা হইতিবা বেলে মুম্বাইরে 3,067.50 টাকা বৃদ্ধি পাইছি। কলকাতারে বাণিজ্যিক সিলিন্ডর দাম 53.50 টাকা বৃদ্ধি পাই 3,255.50 টাকা হইছি। বিশ্বস্তরের সৃষ্টি হয়ে শক্তি সংকট পরিস্থিতি যোগু এই দর বৃদ্ধি ঘটি জনাপড়ি। আপনার আকাশবাণী কেন্দ্র সরকার দ্বারা প্রণীত পিএম স্বনিধি যোজনা আজ 6 বর্ষ পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কহিছন্তি, পিএম স্বনিধি যোজনা দেশের অসংখ্য উঠা দোকানী মানক জীবনরে ব্যাপক পরিবর্তন আনিছি। শ্রী মোদী কহিছন্তি, এই যোজনা অধীনরে উঠা দোকানী মানক বন্ধকমুক্ত ঋণ প্রদান করা যাওয়া ফলরে সেমানক আর্থিক অন্তর্ভুক্তি করা যাওয়া সহ নূয়া সুযোগ সৃষ্টি করা যাইপারিছি। সামাজিক গণমাধ্যম পোস্টরে শ্রী মোদী কহিছন্তি, এই যোজনা সম্মান, বিশ্বাস এবং সশক্তিকরণ উপরে আধারিত। শ্রী মোদী পিএম স্বনিধি যোজনার হিতাধিকারী মানক শুভেচ্ছা জনাই কহিছন্তি, দেশর অর্থনীতি সুদৃঢ় করা ক্ষেত্রে সেমানক লক্ষ্য ও ব্যবসায়িক মনোবৃত্তি সফলতা অর্জন করেছে। আম সংবাদদাতা জনাইছন্তি, 2020 মসিহার এই যোজনার শুভারম্ভ হওয়া পরে এপর্যন্ত 1,12,00,000 অধিক উপভোক্তা ঋণ প্রদান করা যাইছি। পিএম স্বনিধি যোজনার উঠা দোকানী মানক জীবনধারণ মান সহজ করা উদ্দেশ্যে ঋণ ব্যবস্থা করা যাইছি। এই যোজনার 15,000, 25,000 এবং 50,000 টাকার ঋণ প্রদান করা যাইথায়। ভারত ওমান ব্যাপক অর্থনৈতিক সহভাগিতা চুক্তি সিইপিএ আজিঠার কার্যকারী হয়েছে। কেন্দ্র বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কহিছন্তি, ভারত এবং ওমান মধ্যে এই চুক্তি অর্থনৈতিক ও রণনৈতিক সম্পর্ককে আহুরি দৃঢ় করিব। এক জাতীয় সংবাদপত্রে প্রকাশিত লেখায় শ্রী গোয়েল কহিছন্তি, এই চুক্তি দেশের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং অণু, ক্ষুদ্র ও মধ্যম উদ্যোগকু নূয়া বজার সৃষ্টি তথা রপ্তানি দৃঢ় করা সহ পুঞ্জিনিবেশ আকৃষ্ট করা এবং নিযুক্তি সৃষ্টি ক্ষেত্রে সহায়ক হবে।
ସେ କହିଛନ୍ତି ଭାରତର ଓମାନ ସହ ଦୃଢ଼

0: শ্রোতা বন্ধু, আম দেশকু সুস্থ সুন্দর রাখিবাকু হেলে আমকু সম্মিলিত উদ্যম করিবাকু হব। বৃক্ষরোপণ সহ পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবাকু হব। সম্প্রতি জলবায়ু পরিবর্তন যোগু উভয় মানব ও উদ্ভিদ জগত উপরে এহার কুপ্রভাব পড়ুছি। এবেঠু পরিবেশর সুরক্ষা নহেলে আগামী দিনরে এহা ভয়ঙ্কর রূপ নেব। তেণু এই গুরুদায়িত্ব এবের যুবপিঢ়ীঙ্ক উপরে। সেমানে সজাগ হেবে, পরিবেশর গুরুত্বকু বুঝিবে এবং এহার সুরক্ষা পাইঁ অন্টা ভিড়িবে। এই পরিপ্রেক্ষীরে আজ রয়েছে আলোচনা, পরিবেশ সুরক্ষা দিগরে যুবপিঢ়ীঙ্ক দায়িত্ববোধ। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী সুচরিতা মহান্তি।
1: পরিবেশ সুরক্ষা উপরে যুবপিঢ়ীঙ্কর দায়িত্ববোধ অনেক রয়েছে। সেথে কেবল যুবপিঢ়ীঙ্কর নুহে, আম সমস্তঙ্কর সে দায়িত্ববোধ রহিবা দরকার। দিনকু দিন পল্লীরু সহর যায় পরিবেশ প্রদূষিত হবার লাগিছি। এবে চিন্তার বিষয় যে প্রদূষণ নামক সংকটরু প্রাণী জগত কিপরি নিজকু সুরক্ষিত রাখিপারিব বা উদ্ধার পাইব। তেণু জলস্থল বায়ুমণ্ডলকু আমি শুদ্ধ রাখিবা আবশ্যক। সেথিপাই আম সমস্তঙ্কর মুখ্য উদ্দেশ্য রহিব প্রত্যেক লোক গোটিয়ে লেখাঁ গছ লগাইবা। বর্ষ তমাম আমি কিছু না কিছু দিবস পালন করে থাকি, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালন করা, সচেতন হওয়া এবং সচেতনতা আনিবা সমগ্র বিশ্ব পাই এক বিশেষ গুরুত্বপূর্ণ দিবস। এতে যেতে যুবপিঢ়ি অদি আমি তাঁর দায়িত্ব দেবা বা তাঁর সবুথি আমি সামিল করা, তাহলে যুবপিঢ়ি হি বিশ্বকু সুরক্ষিত রাখিপারে এবং পরিবেশ সুরক্ষিত রহিপার। পৃথিবী গোটে অমূল্য সম্পদর গন্তাঘর, তার প্রাকৃতিক সুন্দরতাকু আহুরি সুন্দর করিবা মানুষ মানকর ধর্ম। কিন্তু আমভে মানে যেউভাবে ভাবে অমানবীয় কৃতঘ্ন কার্য করি চালিছু, যাহা ফলরে আমি ধ্বংসমুখকু টানি হয়ে যাউছু, এথিরু কিভাবে ভাবরে ক্ষান্ত রহি সমস্ত জীবজগতর মঙ্গল সাধন হয়ে পারিব, সেথিপাই এবে সময় আসিছি সতর্ক হেবা এবং সচেতন হেবা। 1968 মসিহারে সুইডেন ঠারে আয়োজিত সম্মেলনীরে প্রথমে বিশ্ব পরিবেশ দিবস পালন নিমন্তে প্রস্তাব পড়িছিলা। পরবর্তী সময়রে যুক্তরাষ্ট্র মহাসভা সম্মেলনী স্টকহোম ঠারে 1972 মসিহারে জুন মাস 5 তারিখকু বিশ্ব পরিবেশ দিবস ভাবে ঘোষণা করা যাইতিলা। এই সম্মেলনীরে 119 গোটি দেশ ভাগ নেইতিলে। এতে মুখ্য উদ্দেশ্য থিলা বৃক্ষরোপণ। পুনি 1974 মসিহারে প্রথম থর পাই ওনলি ওয়ান আর্থ বা এক পৃথিবী পরিবেশ দিবস ঘোষণা করা যাইতিলা। পরিবেশ দিবসরে জীবিত ও নির্জীব বস্তু সামিল অটে মানুষ জীবন উপরে, যাহাকি বহু মাত্রারে প্রভাব পড়িথাই। কথারে অছি আপনা হস্তে জিহ্বা ছেদি কে অছি তার প্রতিবাদী। নিজ কর্মর ফল আম নিজকু হি ভোগ করিবাকু পড়িথাই। নিজর স্বার্থ মেন্টাইবা আশারে সৌন্দর্যপূর্ণ পৃথিবীকু নষ্টভ্রষ্ট করি এবে নাহি নথিবা অসুবিধারে সম্মুখীন হউছু। এহার বিশেষ কারণ হেউছি জনসংখ্যা বৃদ্ধি। প্রতিবর্ষ জনসংখ্যা যেতিকি বড়ুছি সেই অনুসারে বাসগৃহ, সৌখিন আসবাবপত্র তৈরি করিবা পাই গছ কাটিবা সহিত জাড়েনি পাই কাঠ ও বিভিন্ন বড় বড় দামি গছ অবাধরে কাটি বিক্রি করে দেওয়া, তৎসহিত জঙ্গলরে নিয়া লগাই ঔষধীয় বৃক্ষ নষ্ট করিবা আদি ঘৃণ্য কার্য করিবাকু পছাউ নাহি। বৃক্ষ কাটি জঙ্গল নষ্ট করিবা দ্বারা দিনকু দিন অম্লজান হ্রাস পাউছি, গ্রীষ্ম প্রবাহ বড়ি চালিছি, জলবায়ু নষ্ট হয়ে বর্ষার ঘোর অভাব দেখা দেইছি, যেউথিপাইঁ কি জলস্তর বহু তলকু খসিগলাণি, গছলতা কাটি ধ্বংস করিবা ফলরে অঙ্গারকাম্ল বড়িগলাণি। এই পরিপ্রেক্ষীরে মু কহিবাকু চাহিবি, যদি যুবপিঢ়ি জঙ্গল সুরক্ষা দায়িত্বরে রহন্তে, যেউঠি যেউঠি বি জঙ্গল রহিছি যদি যুবপিঢ়ীকু সে দায়িত্ব দিয়া যাআন্তা জঙ্গল সুরক্ষা দায়িত্বরে, তাহলে সেমানে হুয়েত যেউভলি গছ কটা হউছি তাকু সেমানে সুরক্ষিত রাখিপারন্তে এবং যেউ যেউ জাগারে গছ

0: যুগদাদা জোহার জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার বাবু মকারু
0: হ্যাঁ দাদা
1: কেনতা আছো বাবু
0: মনে আছো দাদা
1: মনে আছো তো
0: হয় হয়
1: বাবু রে তোমার ঘরকে সেদিন যাইছিলি
0: হাই
1: হেলা হাই যেনতা করে সুন্দরা করি গেট এয়ারপোর্ট রখিছু
0: হাই
1: মকে বড়া খুশি লাগলা বাবু
0: হুম
1: ই যেনতা টপ দউছে
0: হাই
1: সেমানে কেনতা করে ঢাকি করে বনে করে গুহালকে সাফ সুতর রখি করি ভিতরে কুলর গুটে লগাইছু পঙ্খা গুটে লগাইছু উপরে পোয়াল পুলি দুটা দিছু এড়ে সুন্দর করে যতন রতন করে রখিছু মকে খুশি লাগলা বাবু
0: দাদা গুটে কথা দেখ
1: হুম
0: বছর কে বছর তো দেখ আমার আড়ে মর্ডি লাগুছে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: গলা বছর তো মুটে নেই পাই হেতির শুধু বলনু এটা উপে গুড়ে কলিয়ার গায়ে গুয়া দুই চার ফুট রকিছে
1: দেখ রে বাবু সবু লোককে দই মই দরকার সবু লোককে খিরসা
0: দরকার
1: মাতর গায়ে দুই পট রখুম বলে কিয়ে মন নেই করবার আমার ঘরের কথা দেখ মুই এটা মোর পোকে কইবি বলে কিয়ে গায়েকে যত্নেবা আর এতকি ঘাঁটি সানি হউথিবা দই মই তো ঘিনলে
0: মিলুছে
1: হয় রে বাবু ঘিনলে মিলুছে
0: মিলুছে
1: মাতর
0: হ্যাঁ
1: যে বি যেন দই মই করুছে সে গায়ে দুই পট রখিছে কিনে আমি যদি সব লোক গায়ে রখতু হেলা ঘর আমার দই মই গুরস খাইবা সাঙ্গে সাঙ্গে বিকা মজাবি করি পয়সা দুটা পাইতু কিনে মাতর তুই যেন চালাকি কাম কলু মকে বড়া খুশি লাগুছে
0: যে দাদা আর গোটে কথা তুই জানছু কিনে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মোর জমি খণে হে তলটা দেখুছিল কিনে
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: হেটা বলছে তার সঙ্গে টান হয়ে যাও থিলা না
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এই গায়ে দুই চার পট রখলাকে সেনে গোবর খনে দেই পারুছে
1: হয়
0: আর দুই নম্বর কথা হেলা দাদা দেখবে নাতি পিলা দুইটা পড়ুছন দিনকে দিন তাকর খরচা পাতি বড়ি যাচ্ছে ঝি গুটে বটে ইচ্ছা হুম তো ইতির কাজে বল গায়ে দুই চার পট রখলাকে গুরস ব্যাপার টিকে টিকে করি করি বলছো মোকে হাতকে দুই পয়সা মিলুছে
1: হয় বনে অছু বল দেখ রে বাবু গায়ের মুহে যদি বনে করে আহার দেবু গায়েকে ঠিক হিসাবে রাখবু হেলা তেবে নিশ্চয় বাবু গায়ে তোকে হতাদর নাই করে
0: নাই করে নাই করে
1: পয়সা দুটা যেনতা করবি দেবা
0: হ্যাঁ আর গোটে কথা দাদা দেখ দুই বছর হেলা বলছু মুই হেদে হল গুটে গুটে ঘিনুথিলি ই বছর না বলছো হল গুটে মোর বাহারি বে এবে
1: হয়
0: হয় তো ইটা যদি সবুতি হিসাব করবো দাদা বললে তুই কয়লা উতারু গায়ে গুটে কেতে বেলবি আমাকে হাতকে নেই লাগে
1: নেই লাগে তো আমি সবকে অনুরোধ করমা
0: হয়
1: গায়ে দুই দুই পট রখবা লাগে
0: রখবা লাগে হয় যে দাদা ইথির কাজে বলনু আজ গুটে দিবস পালন হচ্ছে
1: কাই দিবস
0: এটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস বলে কুহা হচ্ছে
1: বাহ
0: জানলু কিনে
1: বেলে বিশ্ব দুগ্ধ দিবস বেলে মুই গুটে লোক গুটে কৌথিলা ওয়ার্ল্ড মিল্ক ডে কে যে ইজেন বিশ্ব দুগ্ধ দিবস বলে কানা টিকে মকে টিকে বুঝাতুনি
0: এবে তুই যেন কথা কইলু দাদা যেতকি পরিমাণে আমি গুরস উৎপাদন হবার কথা সেতকি আজি আমার বি নেই হে পারুছি তো সচেতন কাজে বলছো এটা পৃথিবী সারা লোককে বলু এ আজির দিন কে এটা হাতির কাজে বিশ্ব দুগ্ধ দিবস হিসাবে সচেতন করা হচ্ছে
1: বেলে জুন মাসের 1 তারিখ
0: 1 তারিখ
1: তো বনে কথা গুলো কইলু বাবু মোর কথাকে তোর কথা মিশি গলা আমার শ্রোতা বন্ধু মানে ফোন শুনলে তো নিশ্চয় নেই কে নিজের ঘরে অতি কমনে দুই দুই পট গায়ে রাখলে সবু তাঙ্কর উন্নতি হবা
0: হ্যাঁ।

0: দাদা এই কথা তো কই দিল, তার ভিতরে হ্যাঁ দেখ আমার কেশব চন্দ্র দাদা
1: আইসন
0: শিল্পী দাদা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: দল বল ধরে খেটিছন
1: যে বাবু তুই অনুরোধ কর আমি কি শুনছি।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীত বিনীত জোহরীঙ্ক রচনার শুণন্তু, শ্রীধরঙ্ক সঙ্গীত পরিচালনায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী সম্বলপুরী গীত তপস্বিনী পটেলক কণ্ঠরে।

0: बजिरहे बजिरहे चुप चुप पार्टी करना आ भीतर को बाहरी सेंट्री चौकी ये हरोकों का सितोरी कैंटी आसिलो
1: तो खबर पाइला परे आउ रही हलानी सेंट्री गार्ड रो पछपटे चुपचाप खसी आसिले
0: वाह बढ़िया कलो नहले मते जीवा को पड़ी थांता बस एठी बस
1: कथा कण बजी
0: भारी गुरुतर परिस्थिति मंगल तू कण किछ सुनिलो
1: ना
0: कोलकाता रानीगंज टमटम परमपुर सबुटी गरमा गरम हवा
1: गरमा गरम हवा
0: हाँ कंपनी नुआ बंधुक देचे
1: सुनिचे एक कथा किंतु असुविधा कौन
0: दरकार तुच्छ भी बच्चन को
1: कहीं
0: से गाई और घुसुरी और चर्बी लगी लोक फुसफा से
1: हेले चर्बी लगी तो असुविधा कौन
0: कार्तुज को दांतरे कामुड़ी छिड़ेबा को हेब मंगल नहले कार्तुज लगे
1: कौन कहचु वजीर
0: ठीक कहचि मंगल परमपुर रेजिमेंट कार्तुज परीक्षा कर सारी
1: तो भारी असुविधा बेईमान गुड़ाक शेषे यही फंदी कले आमर संस्कार उपरे आघात
0: एगुड़ाक आमको कभेर कर छाड़े मंगल
1: आमर संस्कृति उपरे पदाघात कले से बर्ती पारे ना वजीर संगठन मजबूत करिबार समय आसीगला
0: এই কারণরু তোতে ডাকিবাকু বাধ্য হলি মঙ্গল আগরু প্রস্তুত নহেলে বিচিত্র পরিস্থিতি সৃষ্টি হব
1: আমি ছাড়িবা না বজির নূয়া রাইফল আমি বর্জন করিবা
0: পরমপুর সিপাহী এ কথা জানি সারিছন্তি বারাকপুর হিন্দুস্থানী সিপাহী মানুষ তু জনাই দেব আর দমদম কথা মু বুঝিবি
1: আমি সমস্তে একা সাথে প্রতিবাদ করিবা
0: এ ফেরিঙ্গি অফিসর আমাকে ছাড়িবে না মঙ্গল কোম্পানির দোহাই দিয়ে সে আমাকে বাধ্য করবে আমি জুলুম করবে
1: তাহলে তো সংগ্রাম হব বজির রক্তাক্ত সংগ্রাম
0: শুন তান্তিয়া টোপি আউন সাহেব পাখক মু খবর পঠাই দিয়েছি ঝাঁসী রানী লক্ষ্মী ভাই মধ্য তাঁতি রয়েছেন
1: ঠিক আছে আমি প্রতিবাদ করিবা হেলে আমার এ কথা একান্ত আবশ্যক
0: সেই তো আমার অসুবিধা মঙ্গল শিখ মুসলমান হিন্দু মরহট্টা সমস্ত একজোট করা কমিটি কমিটি সম্ভব
1: চেষ্টা করি বজির অল্লি সাধারণ জনতা আমি যদি সাহায্য করবে তবে সংগঠন দৃঢ় করিবার সুবিধা হব
0: সাধারণ লোক কথা ছাড়িদে মঙ্গল আগে সিপাহী মানুষ সংগঠিত করিবার সময় আসিছে
1: তু চিন্তা কর না বজির সারা হিন্দুস্থান রে আমি বিদ্রোহর নিয়া জাড়ি দেবা
0: আগে 34 রেজিমেন্ট কু প্রস্তুত কর মঙ্গল কারণ তুম রেজিমেন্ট নয় রাইফল আগ ব্যবহার করবে
1: আচ্ছা এমিতি কথা তাহলে তো মো দায়িত্ব বড়িগলা বজির 34 রেজিমেন্ট

0: চুপ করো ভাই জানে এ ভজন ভজন ছাড়ো
1: কথা কোন মঙ্গল কর্নেল আসুছি কি
2: এতে রাতে কর্নেল
0: না কর্নেল নুহে কর্নেল র ভূত আসুছি
3: কোন কহুছু মঙ্গল ভায়া কর্নেল ভূত হইছে
0: কোম্পানি বাহাদুর নুয়া রাইফল পঠাইছি এনফিল্ড রাইফল
1: আরে ওয়া এ তো খুশির কথা
0: আমো রেজিমেন্ট আগো পাইবে রাইফল
4: আরে ওয়া এ তো আহুরি খুশির কথা
0: রাইফল র কাতুজ কথা শুনিলে তু খুশিরে নাচিবু
3: ক্যা বাত করুছি মঙ্গল ভায়া কার্তুজ তো কার্তুজ হ্যায় কার্তুজ মে ক্যা অমৃত হোগা
0: অমৃত হোগা নাহি পলটু অমৃত হ্যায় ঘুষুরি দেখিছু
3: তুম দেখা নেই
0: মু গাই দেখিছি গাই গাই ও ঘুষুরি র চর্বি লাগিছি কাটুজ খড় পারে
3: ক্যা বলতা হ্যায়
0: অসল মজা তো সেইঠিরে পলটু
1: ও কোন কহুছু তু সিধা সিধা কহুনু
0: কাটুজ টোটাকু দান্তরে ছিন্ডাইব তারপরে কাটুজ রাইফল রে ভরি হব
1: মঙ্গল
0: এথর তুমি খুশি তো ভাই মানে
4: ইয়ে ক্যা সচ হে মঙ্গল
0: আমু কোন কাহানি কহুছি বলি ভাবুছু
1: আমার ধর্ম বুড়ি জীবরে মঙ্গল গাঁ বলে আমাকে বাসন্দ করিবে
5: বেইমান সোলে আমাকে কাফের করে ছাড়িবে
3: হাম বিলকুল নাহি হোনে দেঙ্গে ये गलत काम हम नहीं करेंगे
1: राइफल आमे के ही छुईबा नहीं
5: आमे प्रतिवाद करिबा
0: दरकार हेले आमे विप्लव करिबा
6: हां हां आमे विप्लव करिबा आमे विप्लव करिबा
5: और धर्म गले ओ सड़ा को छोड़िबि
3: आपण ऊपरे जदी पड़िबा प्रमाद गुरु ब्रह्मा हेले भी करिबो शिरच्छेद
0: ता हेले आज शपथ कर भाई माने
6: আমি শপথ করুছু নুয়ারাই ফলামে ছুইবু নাই
0: যদি কোম্পানি বাধ্য করে
6: আমি প্রতিবাদ করিবু আমি বিদ্রোহ করিবু

0: মঙ্গল চলে আও, সময় আসি নাই।
1: হেরিয়া মঙ্গল,
2: মঙ্গল সুজন অপেক্ষা করিবা কইব। আ বলাইয়া
3: পথা ঘুঞ্চা নাহি বিরল জাতকে, মো আও সুজগকু অপেক্ষা করি পারিবি নাহি, মো ফেরিবি নাহি, কোম্পানির আদেশ মো আও মানিবি নাহি।
1: কোম্পানি আমাকে ছাড়িব নাই মঙ্গল, ইংরেজ অফিসার দেখিবা আগর তু ফেরিয়া।
3: তুমি সরে জুল পেন্দি সই পড়াবে, কালি সকালে গাই ঘুসুরি চর্বি চাটিব, মনা করলে ব্রিটিশ হাতরে মরিব, তোমার ধর্ম জীব না হলে প্রাণ জীব, কালি যাহা মরিব আজি বীর পরি সংগ্রাম করি মনে ক্ষতি কর।
2: তো প্রতি আমার পুরা সমর্থন আছে মঙ্গল,
3: সমর্থন আছে তো বাহারি আস, বন্দুক ধরি সমস্তে জাগে উঠাও, দেখবা কোন ফেরিঙ্গি সলা আমার মোকাবিলা করিব।
0: ফৌজি কানুন কো হাম নহি তোর সখেঙ্গা মঙ্গল ভায়া,
3: মো কিন্তু ছাড়িবি নাহি, শরীরর শেষ রক্ত বিন্দু থিবা যায় লড়িবি, যুদ্ধ করি বরং মরিবি, হেলে ভীর উপরে মো বঞ্চি পারিবি নাহি। মো মার শপথ, হে মাটির শপথ, ভারত মাতার সম্মান পাই মো প্রাণপণে লড়িবি।
1: সার্জেন্ট মেজর আসুছি রে মঙ্গল, ফিরিয়া
2: ইউকশন মারি আসুছি মঙ্গল।
0: হুশিয়ার হুশিয়ার মঙ্গল ভায়া, আল্লাহ তেরা মদদ করে।
4: What nonsense Catherine,
5: ক্যা হোতা হে?
3: আমি তোমাকে মানিব নাহি সাহেব, আমি বিদ্রোহ করিব।
4: Stop it, bloody সিপাই ক্যা বকবাস করতা হে? এ বাগি সিপাই কোন হে?
3: মো তোম পাই আতঙ্ক, তুম আকাশর ধূমকেতু, মো মহাকাল, মো শয়তান।
4: ও ইউ ট্রেটার, আই মাস্ট পনিশ ইউ। সিপাই বাগি কো গ্রেফ করো, দিস ইজ মাই অর্ডার।
2: ভাই মানে মঙ্গল দেহরে কেই হাত দিও নাহি, যে হাত লগাইব সে মরিব।
3: কোম্পানির বেইমানি আর চলিব নাহি সার্জেন্ট,
2: চলিব নাহি, চলিব নাহি,
3: তোমার আদেশ আমি মারিব নাহি,
2: মারিব নাহি, মারিব নাহি।
3: এক স্বরে কহ ভাই মানে ইনকিলাব,
2: জিন্দাবাদ,
3: ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
2: জিন্দাবাদ,
3: ইনকিলাব,
2: জিন্দাবাদ,
3: কোম্পানি,
2: জিন্দাবাদ।
4: নো, স্টপ ইট, স্টপ ইট, ফল্লা গুলা বন্ধ করো। ব্লাডি সিপাই, তুমি সারেন্ডার কর সিপাই।
3: মো আজি স্বাধীন, কাহার আদেশ মো মানিবি নাহি।
4: সিপাই বাগি কো আরিস করো,
3: কেহি তোমার আদেশ মানিবে নাহি
4: সাহেব। আই মাস্ট শট,
2: হটি যা, হটি যা মঙ্গল, হটি যা।